আরম্ভ করছু সজফুল। কণ্ঠদান করেছেন কুমকুম মিশ্রা এবং সুনীল কুমার মল্লিক। গীত রচনা করেছেন রজনীকান্ত নায়ক। সুর সংযোজনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রদীপ্ত কুমার রাউত। প্রথম গীতটি গাইছেন কুমকুম মিশ্র, রজনীকান্ত নায়কঙ্ক রচনা। মু একা থিলে তুম ছবি দেখুথায়, কেবে কেবে তুম আখি মতে দেখি হসি দিয়ে।

0: চিকিৎসা সেবা কথা আপনার কহিলে, সাহিত্য কথা কহিলে, দুইটি যাক মো পাই মহত্বপূর্ণ। পাখক আসুথিবা রোগীটির উপশম করাইবা যেতিক মো পাই দায়িত্ব, মো সমাজকু মধ্য সুধারিবা মোর সেতিক গোটে নাগরিক হিসাবরে দায়িত্ব। তেণু করে গোটে রোগীটিয়ে যেতবে মো পাখ আসে তার দেহর রোগী নেইকি আসে, কিন্তু সমাজে বি সেমতি অনেক কুপ্রথা রয়েছে, কুসংস্কার রয়েছে, এহা মধ্য গোটে গোটে রোগ। সে রোগকু দূরীভূত করিবা পাই তার একমাত্র ঔষধ হচ্ছে সাহিত্য মাধ্যমে তাকে দূর করা যাই পারিব। তো সে সাহিত্যের যে অনেক ধারা আছে, গল্প আছে, কবিতা আছে, উপন্যাস আছে, রম্য রচনা আছে, অনেক ধারা সাহিত্যের আছে। সে ধারা ভিতর মু কবিতাটিকে বাছিছি, আশা করি সেই কবিতা মাধ্যমে সমাজে থিবা যে রোগকু মু কিছুকা অংশে যদি দূর করে পারলি, তাহলে নিশ্চিত ভাবে সাহিত্য চিকিৎসক ভাবে মু আত্মসন্তোষ লাভ করে পারি।
1: শুভকুমারক অনেক গীতি কবিতা প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পীঙ্ক কণ্ঠরে রূপায়িত হই শ্রোতাঙ্ক দ্বারা আদৃত হইছি। আসন্তু শুভকুমারক শুভেচ্ছা ভরা শব্দকু শুনি নেবা।
0: মু কহি পারিবি কি গীতিকার জীবন গোটে নূতন সোপান মো জীবনর। কবি থিলি সেতরে লেখিবাকু পড়ে, গীতিকার হিসাবরে যেতলে মু ভাবিলি কি হম মু বি মধ্য কমার্শিয়াল গীত লেখি পারিবি, মু বি অ্যালবম ফিল্ম পাই লেখি পারিবি। সেতলে মনকু আসিলা কি মু কবিতা লেখুছি, সত্রে কোন মু ফিল্ম পাই লেখি পারিবি। যেতবেলে মিউজিক ডাইরেক্টরের সহিত ভেট হেলা, সে যেতলে মতে লেখিবা পাই কি কহিলে, সেতলে মু লেখিলে এবং সে আদৃত মধ্য কলে এবং মতে কহিলে যে আপনার ঠারু

0: ডাক্তার শুভকুমার দাস সম্প্রতি জগৎসিংহপুর জেলা মহেন্দ্রপুর ঠারে অবস্থান করি চিকিৎসা সেবা ও সাহিত্য সাধনার রত তাঙ্ক সৃজনার উজ্জ্বল ভবিষ্যৎ আমার কামনা। হ্যাঁ, কি কহিলা প্রশ্ন কহিবিনি বলি আজির প্রশ্ন নিশ্চয় কহিবি। তাহলে লেখন্তু, তুমি এক কবিতা সংকলনর কবিঙ্ক না কোন? আমার ঠিকানা কার্যক্রম সাধনার পৃষ্ঠারে মারফত কার্ড প্যালেস বাদামবাড়ি কটক 12, যোগাযোগ নম্বর 8763356210, ইমেল bbdash1612@gmail.com। সঠিক উত্তরদাতাঙ্ক মধ্যরু জনঙ্কু পুরস্কার মিলিব। আজির কার্যক্রমকু এইঠি রাখুছু। আলেখ্য সুপ্রভা দাস, উপস্থাপনারে মু থিলি শুভশ্রী শতপথি। নমস্কার।
1: বাহাঘর, ব্রতঘর, জন্মদিন, সত্যনারায়ণ পূজা, ষোল পূজা সমেত সমস্ত প্রকার মাঙ্গলিক কার্য পাই আবশ্যক মনপসন্দ নিমন্ত্রণ কার্ড র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। নিমন্ত্রণ কার্ড পাই বিশ্বাসর প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। মনে রাখন্তু, আপনক বিশ্বাসর প্রতীক কার্ড প্যালেস বাদামবাড়ি কটক। এই কার্যক্রমর প্রায়োজক থিলে কার্ড প্যালেস বাদামবাড়ি কটক।
2: শুনুথিলে প্রায়োজিত কার্যক্রম সাধনার পৃষ্ঠারে, আকাশবাণী কটক। প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্রভঞ্জ কৃত বৈদেশ বিলাসর 30তম ভাগ।

শ্রোতাবন্ধু, সতরে প্রকৃতি আমার বঞ্চা কণ বা নখঞ্জিছি কহিলে? ভরপুর খাদ্য যোগাইছি, পিয়া পানি যোগাইছি, রহিয়া পাই বাস মধ্য যোগাইছি, কেতে কোন সরঞ্জাম মধ্য সে যোগাইছি, কেতে ফুল ফল আউ ঔষধীয় বৃক্ষরে ভরা এ সুন্দর সবুজিমা। এ সবুজিমা সাঙ্গকু পাহাড়ের ধূসর চটাণর ম্যাচিং, তা ভিতরে কেতে জাতির পাহাড়, কেতে জাতির উদ্ভিদ, কেতে প্রজাতির পশুপক্ষী, কীটপতঙ্গ অবাধ বিচরণ, এসব দেখলে কেতে যে আনন্দ মিলে, তৃপ্তি মিলে, যেতে বর্ণনা কলে মধ্য কম হব।

0: হে কৈলাসপতি শিব, হে দেবদেব মহাদেব, হে অভাগিনী প্রতি দয়া কর প্রভু, দয়া কর। আউ কেবে কেবে মু অভিশাপ মুক্ত হেবি প্রভু, কেবে পুনি ফেরিবি স্বর্গকু? হে ভোলানাথ, হে পশুপতি, তুমি একা মোর ভরসা প্রভু, তুমি একা মোর ভরসা।
1: ছামু দেখি পারলে তো
2: কোন কন্দর্প?
1: ইয়ে সেই রহস্যময় মায়া, মায়া মহলরে শিব মন্দিরর অষ্টশম্ভু নৃত্য পরিবেশন করে কিছু গুণগুণ হয়ে ঠাকুরঙ্কু নিবেদন কলা পরে আ মন্দিরর এক বিরাট তালা পকাই দেই গলা। মোর দৃঢ় বিশ্বাস ছামু, শ্যাম উয়াসর শিবলিঙ্গকু চোরাই আনি এই মন্দিরে রখি পূজা করুছে।
2: আমি সেই স্বর্ণলিঙ্গর অনুসন্ধানের আসছি বলি মায়া তো নিশ্চয় জানিব, আম উপরে বিপদ পড়িবা কিছু অসম্ভব নুহে কন্দর্প।
1: ছামুক অনুমান পুরা ঠিক, আমুক এঠার অতি সতর্কতার সহ গোপন রহি সত্য উদ্ঘাটন করিয়াকু পড়িব।
2: রুহ কন্দর্প রুহ, এহা আমরি স্বর্ণলিঙ্গ কি নুহে, মু যাই মন্দিরর কবাট ফাঙ্কারে দেখি আসে।
1: ছামু ছামু যাঁতু নাই, ছামু যাঁতু নাই, কোন স্ত্রী লোক আসিলা পরে মনে হচ্ছে, আসন্তু লুচি যিবা।
3: এ আম মায়া মহলের অচিনা পুরুষ দুইজন, এই তো সে দুইজন সেটি লুচি গলে। মালো তাঙ্কু দেখে মু তো চমকি পড়িলি, মো হাতর পূজা থালটা পড়ি গলা। যা সবু তোক স্বর্ণ চম্পা বিঞ্চি হয়ে গলা, এত বড় অশুভ লক্ষণ। না না আগ পচারে তাঙ্কু, এই কিয়ে তমে এ মায়া মহল ভিতরকু কেমিতি আসিল?
1: এ নাই নাই আমে
3: কোন এ হউচ মো এঠিকে কেমিতি আসিল?
1: ভারি সুন্দর হইছি তো, দেখু দেখু তো চালি আসি ভিতরে পসি গলু।
2: কোন এঠি আসিবাকু মনা?
3: খালি মনা নহ, শাস্তি বি অছি।
2: আমার অপরাধ
3: পুরুষর এঠি প্রবেশ নিষেধ।
1: আমে এ কথা কেমতে জানি থাঞ্জু যে?
3: এবে তো জানিল, বাটে বাটে চালি যাও।
2: যদি ন যাও?
3: খুব উদ্ধত যুবক তো, মু উয়াসরানিকু খবর দউচি, সে আসি বুঝন্তু। এই তো রাণী এনিকে আসুচন্তি।
0: সেবতী সেবতী, তুমি পূজা করিবাকু আসি কাহা সঙ্গে গপ জমি দেছ কি?
2: মায়া
4: এই কুমার আপন এঠারে,
2: তমে এঠারে,
3: ইয়ে পরে আম উয়াসরানী।
2: সতরে তমে রহস্যময় মায়া, কেতেবেলে চন্দননগর দেবদাসী তো পুনি কেতেবেলে মায়া মহলর উয়াসরানী, কণ কেবল এতিকি রূপ না আউ কিছু অছি? হো সে কথা পরে, আগ কুহত মায়া, তমে হঠাৎ আমুকু কিছু নকই চালি এসিল কাহিকি?
4: আপনক আরাধ্য দেবতা প্রভু শঙ্করঙ্ক সম্মুখরে মু যে অষ্টশম্ভু নৃত্য পরিবেশন করিবার আকাঙ্ক্ষা নিয়ে যাইথিলি তাহা তো পূরণ হই পারলানি, আউ সেটি করিথান্তি কোন, মন দুঃখরে ফেরি আসিলি।
2: সতরে মায়া, হঠাৎ চন্দননগর এমিতি এক দারুণ বিপর্যয়ের সম্মুখীন হব বলে কেহি আমি ধারণা করি নথিলু।
4: হও সে কথা পরে, এবে আপন দুহিঙ্কর হঠাৎ নিকাঞ্জন স্থানরে বিস্ময়কর আবির্ভাব।
2: না মানে এমতি শিকার উদ্দেশ্যে আসি আমি জঙ্গল মধ্যে বাটবণা হইগলু, বুলি বুলি এঠারে পৌঁছি এ মন্দিরর চিত্তাকর্ষক কারুকার্য আমাকে এমিতি ভাবে আকৃষ্ট কলা যে
1: আমি দুহে আর সৌন্দর্যরে পুরা মজি গলু আর হজি বি গলু।
4: সেবতী ইয়ে হলে চন্দননগরর যুবরাজ

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: কার্যক্রমের শেষ গীতটি গাইছেন সুভাষিস সেন সত্য পটনায়কঙ্কর রচনায়।

আজি কার্যক্রমে মু সমস্ত এসএমএস গুলিকু স্থান দেইছি, সেতিপাই মু নিজে ব্যক্তিগত ভাবে বহুত খুশি। শেষে আউ কিছু তো এসএমএস নাহি, মু মো ইচ্ছার গোটে গীত দেবি, কিন্তু মু কহিবি গোটে বহুত দুঃখর কথা। কালি মোর পিলাদিনর সাঙ্গ মতে ছাড়ি চালি যাইছি, তেণু তারি স্মৃতিরে গোটে গীত দেওয়া পাই চাহুছি। ফুলচন্দন কথা চিত্রর গোটিয়ে গীত, তো বিনা লাগে না ভালো কিছু। মো সাঙ্গ যেটি বি থাও, মহাপ্রভু জগন্নাথ তাকে ভালরে রাখি থাকে। গীতটি গাইছেন অক্ষয় কুমার মহান্তি।

0: professionals and aesthetic clinics. The Central Drugs Standard Control Organization has said the cosmetics are only intended to be rubbed, poured, sprinkled or sprayed on the human body. It said the manufacture and import of cosmetics for sale and distribution are regulated under the provisions of the Cosmetics Rules 2020. The West Bengal government has announced that Vande Mataram will now be compulsory as the prayer song in all madrasas. The Madrasa Education Department has issued a directive stating that from now on, students in institutions under the Minority Affairs and Madrasa Education Department must sing Vande Mataram before the start of classes, replacing earlier guidelines and practices. In IPL cricket, Gujarat Titans will take on Chennai Super Kings in Ahmedabad this evening at 7:30 p.m. Gujarat Titans have already secured a place in the playoffs, while Chennai Super Kings will be looking to strengthen their chances for the fourth spot in the points table. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শুনন্তু সন্তালি গীত পরিবেশন করছন্তি বীরেন্দ্র মুর্মু এবং সাথী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি ছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆଉ ଗୋଟିଏ ଏସଏମଏସ ଆସିଛି, ଲେଖିଛନ୍ତି ବାପୁଜୀ ପାତ୍ର, ମହମ୍ମଦପୁର ବିଲାହାଟ କଟକରୁ। ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି, ତାରାକୁ ପଚାରିଲି ଜହ୍ନକୁ ପଚାରିଲି ଆଲବମ ମନ ଦେଇଛି ଆଲବମର ଗୋଟେ ଗୀତ। ସେ ଆଲବମର କୌଣସି ଗୋଟିଏ ବି ଗୀତ ଆମ ପାଖରେ ନାହିଁ, ସେଥିପାଇଁ ଆମେ କ୍ଷମା ଚାହୁଁଛୁ ଶ୍ରୋତାବନ୍ଧୁ। ତେବେ ଆଉ ଗୋଟିଏ ଗୀତ ଶୁଣାଉଛି ତୁହିନଙ୍କ କଣ୍ଠରେ, ଆଶା କରୁଛି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିବ। ଗୀତ ରଚନା ନିଜାମ, ସଙ୍ଗୀତ ପୂର୍ଣ୍ଣ ଖୁଣ୍ଟିଆ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ନିବେଦିତା। ଗୀତ ରଚନା ନିଜାମ, ସଙ୍ଗୀତ ଶରତ ନାୟକ।

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করুছু কার্যক্রম যুববাণী।

0: তেবে শ্রোতা বন্ধু বর্তমান তো সময় হয়ে যাইছে আজির কার্যক্রমর বিদায় নেওয়া।
1: আজির কার্যক্রমটি আপনার কেমিতি লাগিলা আমাকে চিঠি বা মেল মাধ্যমে মতামত পঠাই আদম ভুলবেনি। আমাকে চিঠি লিখবার ঠিকাটি হচ্ছে যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী কটক 7501।
0: আমার মেল আইডিটি লিখি রাখুন yv.airctc@gmail.com।
1: তবে শ্রোতা বন্ধু আজির কার্যক্রমকে এইটি রাখি বিদায় নেউচি। মুঁ থিলি আপনার সাথী শ্রী
0: আউ মুঁ স্বাতী
1: রহুচু।
0: নমস্কার।

0: পক্ষ থিব সে পক্ষ রক্ষবে এবং তারপরে তাঁর না জোড়া যাবে।
1: স্যার বর্তমান যেতে সব স্টেটরে আগর আরম্ভ হয়ে যাই এবং আমার আরম্ভ হয়েছি বহুত গুড়ে আমি দেখবাক পাওছি গণমাধ্যমে বিশেষত যে অভিযোগ হচ্ছে যে মো না লা সে না কাটি দিয়া যাইছি বা না জাশুনি রখা যাই না এমতি এই যে অভিযোগ গুড়ে আসুছে তার সমাধান মধ্যে করা যাচ্ছে তবে এই অভিযোগ সম্পর্কে আপনার মত কোণ?
0: তো আমার রাজ্য কথা আপনার এটি কহিপারি যে বর্তমান পর্যন্ত আমার সেইভাবে কিছু ভুল ত্রুটি আমার দৃষ্টিগোচর হয়ে না যেটিকি জন যোগ্য ভোটর কু কাটি দিয়ে যাই এবং দ্বিতীয় কথা হচ্ছে এইটা মধ্যে জনাইদেওয়া চাহুছি যে যে ভোটর তালিকার সংশোধন কিংবা প্রস্তুতিকরণ ইয়ে গোটে আপনার কহিপারে গোটে কন্টিনিউয়াস প্রসেস ইয়ে অনবরত চালি থাকে তো তেমনি যদি বি কোনসি পরিস্থিতিরে কাহার ব্যক্তিগত ভুল পাই হোক কিংবা অন্য কোনসি কারণ পাই হোক যদি কাহার না কটিগলা তাহলে তুরন্ত তাকে আমি ছ নম্বর ফর্মে যোড়ি দিয়ে পারিবা তেমনি এইটি কটিগলে এমিতে নহে যে পার্মানেন্টলি ডিভার্ড হয়ে গেলে আর তাঙ্ক না যোড়া যাই পারিবো না আইনগত ব্যবস্থা আছে দরকার পড়লে তাঙ্ক মধ্যে যোড়ি দিয়া যাই পারিবো কিন্তু কহিবা সত্ত্বেও মু তথ্য জনাই দেওয়া পাই চাহুছি যে আমার সমস্তঙ্কু কড়াকড়ি ভাবে নির্দেশ দিয়া হয়েছি কি কোনসি যোগ্য ভোটর কু কারণ ন থাকি সেমানে সেইটু বাদ দেবে না।
1: আজ্ঞা স্যার এই যে প্রক্রিয়া বর্তমানে আরম্ভ হয়েছে আর টাইম লাইন কোন কেমতি রয়েছে?
0: হ্যাঁ এর টাইম লাইন তো বর্তমান আমাকে মিলিছি নির্বাচন আয়োগ পক্ষরু তো প্রথম কথা হলো যেমতি মু কহিলি যে যে মানে মধ্য আপনার জুলাই 1 2026 রে 18 বর্ষ প্রাপ্ত হচ্ছন্তি অন্য ভাবে মধ্য যোগ্য প্রমাণিত হচ্ছন্তি সেইভাবে সমস্ত ব্যক্তি আমি এই ইলেকট্রাল রোল স্থান দেওয়া এবং ইয়ার প্রস্তুতি কার্য আমি 20/5 অর্থাৎ 20 মে রু আরম্ভ করি বলে আপনার জনাই দেওয়া চাহিবি যে প্রকৃতির আমার যে এনুমেরেশন ফর্ম গুড়ি বর্তমান ডাউনলোড হয়ে গেলে সবু জেলার সবু কনস্টিটুয়েন্সি পাই ডাউনলোড হয়ে যাই আমি তারপরে ইয়াকু 29/5 পর্যন্ত আমাকে কমিশন আয়োগ আমাকে নির্দেশ দিয়েছেন তা ভিতরে আমি তার যে প্রিন্টিং কাম সারিবু তাকে আমি মুদ্রণ করিবু এবং এই সময় মধ্যে আমি আমার যে অছন্তি অধিকারী মানে সেই মানকর ট্রেনিং পাই তাঙ্কর তালিম পাই ব্যবস্থা করিবু সো এইটা প্রিপারেটরি স্টেজ এবং এইটা সরি সারলা পরে 30 তারিখ রু 30/5 রু আরম্ভ করি 28/6 পর্যন্ত পাখাপাই গোটে মাস আমার যে বিএলও মানে বুথ স্তরীয় অধিকারী মানে অছন্তি সেমানে ঘরকু ঘর যাই এই যে ফর্ম গুড়িক বিতরণ করিবে ডিস্ট্রিবিউশন করিবে সো সেই ফেজটি আমার পাই বহুত ক্রুশিয়াল আছে আমি চেষ্টা করছু সেইটি যেমতি কোনসি প্রকার অসুবিধা নহে সমস্ত পাখু সেমানে পৌঁছি পারিবে এবং যেমতি মু কহিলি থরে নুহ আবশ্যক পড়লে একাধিক বার মধ্যে সেমানে যাইকি তাঙ্কু কেমতি দেবে এবং আমি আহুরি মধ্যে গোটে নির্দেশ দিয়েছু যে যে বিএলও মানে অছন্তি গোটে সময় নির্ধারণ করিবে আজ সিওঙ্ক নির্দেশ আছে সেমানে অন্তত 3-4 পর্যন্ত তাঙ্কর বুথরে সেমানে রহিবে অর্থাৎ পুলিং স্টেশন রহিবে যদি কোনসি কারণবশত কেহি তাঙ্কু ভেটি পারলে নাই কিংবা ইয়ে তাঙ্কু মধ্যে পাইলে নাই তাহলে সেইটি আসিকি মধ্যে সে তাঙ্কর ফর্ম নেই পারিবে এবং দেই পারিবে এই ব্যবস্থা বি আমি রখিছু এবং এই সময় ভিতরে আউ গোটে মধ্যে গুরুত্বপূর্ণ কাম করা যায় তাকে প্রকৃতিরে আমি অধা সাড়ে দেলুনি কহিলে চলে যেটা কি আমার যে নূয়া যে পুনর্গঠন হুয়ে আমার বুথ গুড়িক তাকে আমি রেশনালাইজেশন কহু তো রেশনালাইজেশন কাম আমি বর্তমান সারিদেইছু এবং তার যে ইনিশিয়াল প্রসেস থিলা তার যে প্রাথমিক কার্যক্রম থিলা সেইটাকে মধ্যে আমি সারিদেইছু এবং দ্বিতীয় ফেজরে যে ভোটর গুড়িক অর্থাৎ এই যে ভোটর লিস্ট আমার বর্তমান ফ্রিজ করিগলা অর্থাৎ ইয়াপরে আর তা উপরে কাম করা যাইপারিব না ফ্রিজ হয়ে সারিলা পরে আমি ভোটর অ্যালোকেট করু অর্থাৎ ডিফরেন্ট বুথ কু কারণ 1200 অধিক ভোটর কোনসি বুথ রহিবে না এই নির্দেশ থিলা ইয়াকু ভিত্তি করি ইয়াকু আধার করি বর্তমান আমি পাখাপাখি 7132 নূয়া বুথ আমি সৃষ্টি করছু
1: 7132
0: প্রথমে আমার থিলা মানে অর্থাৎ ইয়া পূর্বরু 38123 বুথ আমার থিলা বর্তমান আমি 7132 বুথ পুনি নূয়া যোগ করলু তো ইয়ে সব বুথ মিশির বর্তমান 45255 বুথ হলো সো ইয়ে 45255 বুথরে যে লোক মানুষ বর্তমান আমি অ্যালোকেট করবু তার গোটে ছোটিয়া কার্যক্রম এটি আমার অনলাইন করা যায় তাপাই ডিস্ট্রিক্ট অফিস রু সব আসন্তি এবং তাঙ্কু বি আমি গাইড করু সেমানে করন্তি তো সেইটা হয়ে গলা পরে লোকঙ্কর বিভিন্ন জায়গায় সব আপনকর বিএলও মানুষ মধ্যে আউ গোটে বড় কথা বি করা যাইছে যে 7132 নয়া বুথ সৃষ্টি হয়েছে ইয়া পাই বিএলও মানুষ মধ্যে নিযুক্তি দিয়া যাই সারলাইন এবং তাঙ্কর তালিম মধ্যে সারি দিয়া যাইছে এবং সেইমানে তাঙ্কর যে ওরিজিনাল বুথ ছিলা সেইমানক সহিত সেমানকু ট্যাগ করে দিয়া হইছি সেমানে বর্তমান ফিল্ড গোলা লোক যেমতি আ নুয়া অনুভব করিবে না
1: স্যার আপনকর যা সূচনা আছে ওয়েবসাইট রে 45255 জন বুথ লেভেল অধিকারী নিযুক্ত হইছে
0: সেতিকি বুথ সেতিকি অধিকারী মধ্যে আমি নিযুক্তি করি স্যার রেশনালাইজেশন সরলা পরে আমি সেতিবেলকু এনুমেরেশন ফর্ম নেই আসিবু কাহা পাখু মিলিলা কাহা পাখু মিলিলা নাই কি ডেড হয়ে গেলে কি সিফটেড হয়ে গেলে কি আবসেন্ট অছন্তি এ সব জিনিসকু আমি সম্মিলিত করি সারলা পরে গোটে চিঠা প্রকাশন করিবু চিঠা ভোটর তালিকা প্রকাশিত হবো সেটা 5-7 অর্থাৎ জুলাই 5 তারিখে সে পব্লিশ হব এবং জুলাইরে যেতবে পব্লিশ হব 5 তারিখে তারপরে লোকঙ্কর যদি কিছু আপত্তি অভিযোগ থাকে সেই আপত্তি অভিযোগ দেওয়া পাই সেমানকু 5-7 জুলাই 5 রু আপনকর অগস্ট 4 পর্যন্ত সময় দিয়া হইছে
1: আপত্তি অভিযোগ কহিলে মন করন্তু মু আউ জনক বিরোধে আপত্তি অভিযোগ করি।

দিন বান্ধব হে কে কি দেলা মু ন দেলি টেকি অছ কর ডাকিলা প্রকার ঠকি দেল মুকি কলি। পুরাতন রচনা কণ্ঠদান করিছন্তি উদয়নাথ সাহু।

0: भानुषसे भूमिपुत्र बुधश्च गुरुश्च शुक्र शनि राहु केतव कुर्वन्तु सर्वे मम सुप्रभातम् कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्।
1: শ্রোতাবন্ধু, পরিবেশক নেই এবে সবুঠি চর্চা, সবুঠি আলোচনা। আম পরিবেশ দিনকু দিন প্রদূষিত হেউছি। স্বচ্ছ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে রহিবাকু সমস্তে পছন্দ করিথান্তি। হেলে যানবাহনর বহুল ব্যবহার, কলকারখানার নির্গত বর্জ্যবস্তু ও ধূয়া, বর্ধিত জনসংখ্যা, এইভাবে অনেক কারণর আম পরিবেশ প্রদূষিত হেউছি। একথা সমস্তে মনে রাখা নিহাতি আবশ্যক যে পরিবেশক স্বচ্ছ ও সুন্দর রাখা দিগরে সমস্তঙ্কর দায়িত্ব রয়েছে। যদি প্রত্যেক মানুষ তার নিজ পরিবেশক স্বচ্ছ ও সুন্দর রাখা প্রয়াস জারি রাখে, তবে অনেকাংশে সমগ্র বিশ্বর পরিবেশ সুস্থ, সুন্দর ও স্বচ্ছ হয়ে যাব। শ্রোতাবন্ধু, এবে কিছু বর্ষ হব অনুভব করা যাচ্ছে ভূতলর জলস্তর কমি কমি যাচ্ছে, নলকূপ মানক আবশ্যক মোতাবক পানি বাহারু না। বিজ্ঞ ব্যক্তি মানে আশঙ্কা কলে এথিপ্রতি মানুষ যদি সচেতন ন হুয়ে, তেবে দিন আসিব মানুষ সহ অন্য জীবজন্তু মানে মধ্য পানি মুন্দায়ে পাই ডহল বিকল হেবে। সেথিপাই এবে জল সংরক্ষণ উপরে খুব গুরুত্ব দিয়া যাচ্ছে। যেতিকি আবশ্যক সেতিকি পানি বিনিযোগ করিবাকু সমস্তঙ্কু বুঝা যাচ্ছে। তেবে আজি প্রভাতরে এই জল সংরক্ষণকু নেই আসন্তু শুনিবা কোন কহন্তি পরিবেশবিদ সুকান্ত কিশোর মহান্তি।
2: জল হি জীবন, পৃথিবী জল ধারণ করিথিবার তার অন্য এক নাম রসা। জলর মুখ্য আধার মাটি। আমার জীবনরে জন্মঠারু মৃত্যু পর্যন্ত জল দরকার হুয়ে। পিলাটি জন্ম হেলা পরে জল তা পাটিরে দিয়া যায় ও মৃত্যু পূর্বরু পবিত্র গঙ্গা জল দিয়া যাই থাকে। এই জলর সংরক্ষণ হি জল যাতনারু মুক্তি দেব। কেতেক লোক কহন্তি জল পাই পৃথিবীরে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন হইপারে, কারণ জল দিনকু দিন কমি কমি আসুচি। এথিপাই সংরক্ষণ জরুরি। আমার জীবনশৈলীরে জল মিতবেইতা আমি করিপারুনু, এথিপাই জল সংকট দেখা দেইছি। বিশেষ করে গ্রীষ্ম ঋতুরে সংকটর মাত্রা অধিক হইতায়। এই সময়রে আমি যদি জল পাই সচেতন রহিবা তাহলে বর্ষা ঋতুর প্রারম্ভরে জলকু আমি সংরক্ষণ করিবা, বর্ষা জলকু অমল করিবা বা সংরক্ষণ করিবা এবে সরকারঙ্কর ফ্ল্যাগশিপ প্রোগ্রামরে অন্তর্ভুক্ত। বিভিন্ন সহরাঞ্চল হেউ গ্রামাঞ্চল হেউ সবুকি জলকু সংগ্রহ করিয়া পাই অধিক ধ্যান দিয়া যাউছি। সাধারণ ভাবে 100 লিটর 140 লিটর ভিতরে জনে লোকর ব্যবহার হইপারে, কিন্তু যদি আমি হিসাব কু নবু তাহলে জল 1.5 গুণ 2 গুণ আমি অধিক খরচ করুছ। আমি এথিরে মিতব্যয় হওয়া দরকার। সাধারণ ভাবে আমি যে গাধেবার জল ব্যবহার করছু সেই জলকু আমি স্টোরেজ জালি ন দেই গছরে দেই পারিবা, অন্য ভাবরে এই জলকু ব্যবহার করি পারিবা। আৰু গোটেই কথা সবুঠ বড় কথা হল জলকু সবু সময়ৰে প্ৰদূষণ মুক্ত কৰি ৰখা পাই জনসাধাৰণ মানে আমি মানে সচেতন ৰহিবা। সৰ্বোপৰি জলৰ ব্যৱহাৰৰে মিতব্যয়তাক প্ৰাধান্য দিলে জল সংৰক্ষণ হোৱাৰ সৈতে জল আম পাই সবুবলে উপলব্ধ হ'ব।

0: ডাক জগতি কি ডাক তা ছুয়াকু ডোকরি বুড়ি কি দবা
1: তুই কিস কউছু না জানি
0: তার রক্ত পিলে ধরতী মাতা খুশি হব ধর্ম দেবতা আমাকে বর দব প্রসন্ন হব
2: তুই বুঝ সনাতন কেতে দিন এ মাটি ভোক শোষরে হা হা হয়ে পড়িছিব
1: হয় হয় হয়
2: আমি কিছু শুনিবানি দে দে সে ঝিটক আ মাত্র দে
0: তু মো কথা মান সনাতন আম মূলকরে বর্ষা হব সুনা ফলিব ধরতী মাতা খুশি হলে আমার আউ অভাব রহবনি ডাক তো জগতি কি ডাক সে ছুয়াকু আনু
3: এ বড়ি নুহেরে ডুমা মানে আকাশে চাইছেন টোপায়ে রক্ত কণিকার চণ্ড চামুণ্ডায় সমস্তে মুক্তি পাইবে তাঙ্ক শোষ মেটিলে সে আম কথা শুণবে এ জগত পাই জগতি কি তা ছুয়াকু বলি দেওয়া পড়ব আমাকে রক্ষা করব এ খম্বেশ্বরী ডোকরি বুড়ি নইলে গঙ্গাধি সেই আমার মা সেই আমার ঠাকুরাণী সে আমাকে ডাকুছি তু জগতি কি বুঝা হলে খবরদার এপাক সে পাক করবু নি ইয়ে দেবাদেবীর কথা সাবধান ভালরে মানি যা মন্দটা ভালো দিছিব নি
1: হয় হয় হয় হয় জগতি জগতি দে দে
4: না মো ছুয়াকু মু দেবে নি
1: ছাড় জগতি
4: ছাড়
1: দে আরে মো দে সে ঝিওকু মত দে দে

0: ¡Y ahora no la ves! ¡Kaiki!
1: এসব আপনার কোন নিজ ঠিক হয়েছ ঠিক হয়েছ ইন্সপেক্টর যাও আরেস্ট করো খুঁজো খুঁজো বলে খুঁজে হ্যাঁ বিমান ধরার মানুষ চিপড়ে নিয়ে যাও বলো যাও বলো যাও আইসা এ প্রহসন বন্ধ না করে তোমাকে আরেস্ট করিয়া বাধ্য হবি আন্ডারস্ট্যান্ড এই বলো যা হাতের কলা পতাকা
2: এই কলা পতাকা দেখুছন্তি এডিএম সাহেব এই কলা পতাকা নুহে কলা হান্ডির রূপ মন্ত্রী দেখন্তু এঠি এ মাটিরে স্বাধীনতা আসিনি ন্যায়ের ধ্বজা এ যায় উড়িনি এ যায় সাম্য মুক্তি শান্তির ত্রিরঙ্গ পতাকা উড়াই পারিনু আমি মুঠায় খাইবাকু ও পিইবাকু দাবি করি এটি লোকে ইজ্জত মহত হরেই লাঞ্ছনা পাউছন্তি যেতে দিন এমানে সর্বহারা সেতে দিন স্বাধীনতা এমানঙ্কু দূরেই রহিছি আউ দূরেই রহিব
3: হইরে ঝিও দা কৌচি ঠিক কৌচি রে জমে জমে দেখিলে আমি সর্বশান্ত হইবা
2: যৌ কথা যৌ কাম করিবাকু কেহি সাহস করি নেই সে কাম আম ঝিও করিবাকু যাউচি রে গোন্তিয়া
3: হাই হাই আমি
2: আম ঝিও তিন কিলা
3: ঝিও আগু কু যাউচি চলো
0: ইউ স্টপ পঞ্জা আই সে স্টপ দে ডোন্ট টচ দ্যাট ফ্ল্যাগ পোস্ট সেই যদি কোরা পতাকা উড়া
2: আপন মানে নিজ নিজ কর্তব্য করিবেনি আইন রক্ষক অপরাধী অপরাধ করিবে সুযোগ দেবে আউ কা কা ধরি নিরীহ চাষী মূলিয়া সুখবাসী মানুষ ন্যায় বঞ্চিত করি রাখবে সেথিরে আপন মতে চুপ রহিবা কৌছন্তি
0: বনজব এসব অন্যায় অপরাধর প্রমাণ তুমি দেই পাইব সাথ আরেস্টার কোনসি জাতীয়তা বিরোধী কার্যকে বরদাস্ত করা যাব না নো নেভার সাথ হ্যান্ডকাপ হ্যান্ডকাপ নিয়ে যা
2: দেখো চাই কাগজ এই দেখো প্রমাণপত্র তম জাতীয়তার প্রমাণ ইয়ারি ভিতরে পোকরাজ পথর পাইবাকু কন্ট্রাক্টর মধুসূদন সামন্তরে ও জননেতা ঘনশ্যামক ভি এটি শহ শহ হাজার হাজার আত্মলোভী ভিড় ব্যবসায়ীঙ্ক ষড়যন্ত্র চালিছি পারিব তো তাঙ্কু আরেস্ট কর
0: ইউ আর আন্ডার আরেস্ট দেখো এই হাত করি
2: মতে হাত করি দেখো ইউ ফুল নে ভালো করে পড় দেখিনে।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: অবলম্বিত কার্যক্রমে পরবর্তী গীত দ্বৈত কণ্ঠে গাইছেন্তি আভা পণ্ডা এবং বন্দিতা দাস গীত রচনা মীনাক্ষী দেবী

চিন্তা কলে এ তিনটা জিনিস দ্বারা অসাধ্য সাধন হুয়ে কার্পুণ্য হয়ে কহিলি প্রভু মনা করে দিলে মা মনা করে দিলে আপনার রঙ্গাজীবী গঙ্গাধর মেহর কহিলে যা যা।

পরবর্তী কথাচিত্র মেজর সাব, কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, অনুরোধকারী শ্রোতা হেলে ডিহ সাহি কাদুয়পড়া জগৎসিংপুর প্রমোদ কুমার সাহু।

ডেলি তুম পাদে অরপি নিজকু এতেনি দেবতা মোর এ সুন্দর গীতটি শুণাপা ইচ্ছা প্রকাশ করে এসএমএস করেছেন মুন্নি রাণী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা মামালি কান্তুল আঠগড়ু তেবে গীতটি গাইছেন রাখাল মহান্তি এবং মিনতি রথ।

পরবর্তী কথাচিত্র হামসার সাথে কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি অনুরোধকারী শ্রোতা হলে টিকরা টাঙ্গি কটক মনস্মিতা সাহু এবং প্রীতিস্মিতা সাহু।

পরবর্তী গীত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কথাচিত্র তেজাব। অনুরোধকারী শ্রোতা হলে মহাসিংপুর বহুগ্রাম কটকরু বিজয় কুমার দাস এবং সস্মিতা দাস এবং নিয়ালি কটকরু লোরা মহান্তি। তেবে আপনার অনুরোধর গীত আপনার পাখে পৌঁছে দেওয়া।

কথাচিত্র চকাভৌরী কণ্ঠশিল্পী মহম্মদ অজিজ অনুরোধকারী শ্রোতা হেলে দেওকাড়ি শঙ্খত্রাস কটকরু সুনীলকান্ত মহান্তি শিলু এবং আকৃতি।